ছাজালো গা খুশমায়া টংশো কার্যক্রম সৈনর বেতারি তেবাম থুমই তখনই সামুদায়িক রেডিও মরসেন্দি পঞ্চানব্বই মেগাহার্জ দাকা প্রত্যক্ষ প্রসারণ রে চোর দেব সু কার্যক্রম দাকা নিজে থুমই সৈনর লইথিবা তামে সু কার্যক্রম সৈনর বেতার দাকা প্রসারণ লসিম সু কার্যক্রম দি বিশা মরসিংদি নাসপালিকা তিন লমঝুঙ্গারী মুবা হরসিং কমিউনিটি ক্যাম্প সাইট জি প্রায়োজন লাই ম কেমে হরসিং কমিউনিটি ক্যাম্প সাইট ঘুমদিবার ইয়াই বিশা সুরি কেমেজি মনাসলু বৌদ্ধা ডাক্তার হরকা হিমালসুলি লগায়তে লে ইন শৃঙ্খলামে চলিও ম সুদক্যা কেমেজি দুধপুখুরী সমবে পদযাত্রা সমেত লালখামু চুখলো রাষ্ট্রীয় বিভূতি ভক্তি থাপা কলমেরি ক্রমাখ্লো হো চুখলোরি কেমেজি অর্গানিক চবসেমে চলিও মো লোকাল নগৈসা লোকাল পা পাতে পাইগো পোলো সুগডিসা চিয়াও তাঁয় অর্গানিক চলিও মো চুখলোরি কেমে তাঁয় থুমে বালো তৈমারি পিকনিকে বিনি ইয়াল খামো হরসিং ইয়াবৈ লাগি বোলের জীবাইনা সুবিধাই বিনি মো চুরি ফ্রি ওয়াইফাই বিনি মো চিসো লালা তাইও কিউইনা ব্যবস্থায় বিনি মো সুরি পরিবারময় ঘুমদিবার ইয়াবৈ লাগি বিনি পারিবারিক বাতাবরণাই বিনি মো কিনি বিশাং অজি থু সন্তোষ তামাঙাই না সেনবে তা পয়মারি কেমে মাজার প্রস্তুত লাভ জমাক লাইব সো কার্যক্রমের লাগি কেমেজি বিনি কেমই না সেনবে তামে পিমিন আশা ই না রেডিও মরসংগি জিমেল আইডি মরসংগি রেডিও এট দ্য রেট জিমেল ডট কম দি ফেসবুক মেসেঞ্জার আদি কেমই সেনবে তামে নেপালি র ফ্রেমারে পিমেল খাম কেমই সেনবে তাঁদের সো কার্যক্রম দ ক্যাংজি প্রসারণ লাভে ম নদী বিশা তো হো প্রবৃতি ক্যা সাত পিসি মো প্রাবৃতিক থু দিগজে সন্তোষ না সেন তা কেমই মাঝারে প্রস্তুত করছি।

তার বিশাঙ্গা হেমে মাঝারি থুই নাসেন নরবেতা বিস্তারি বিশেম তিনি ইংরাজি নায়ক জীবনের ব্যক্তি কথা বিশেম সো কথা কেবল মায়ার মাত্র আতানা বিশ্বাস প্রতীক্ষা দেরা মিলানাই না কথা হো সু কথা নল দেরা নই না মায়া লুই না কথা হো তিনি বি দিনা রে বিনিঙা ঐসবে দিনা বে মই মারে না সেনু নয় তরিম তলে বিশাল সু কথা নিয়ে মই লে যশো আফাই না জীবন দে ভালো মেলে খাম সবেলার বে দিনা সামান্য পারে মুলো না আফাই না কেরি ব্যস্ত মুলো মোবাইল খুল দিবা দেরি চৌ না সন্দেশ খাই ছাড়ালো কেউ সবই মুয়া গজে বনি সামান্য রূপারে উতার পিঞ্জে সঞ্চয় মো কেউ মি চচৌ না তালা বজি দিন ভরি তালা বানে তয়াজে থাহাই তালা বানে তয়াবা থাহাই আরে সদ সদরে ইউলয় ক্রিদে আর কলা থু তয়াজে নানা রেব বেলারে বিনি তাই ভান্দা হইস সুয়া প্রভা থিজি বিমল মহিষারে বিনি রো ভান্দা হইস অন্তিমার বে সুবা রাত্রি বিনি থিজি বিমদে লাবল থি এটোবা বেলারে মাদে সংসার বেলেও ছাওয়া পারে গামল থি দুঃখে তবা থেরি মাসাই বিনি বেলেও লিপ্ত পারে গামল ক্রে দিনাবে তা হো নজি থিদে বালো বিজি কেউ বিনা না বেলেও আদা আধরো পারে গাম তে বের সমাথে আপু নেটিয়ে আনি তি নেটো টই মারি বিজে তেজি মারে প্রে মারে বিনি ছাইলি ওঙাম চিন তা ক্যাঙ নি না সম্বন্ধ জি নায়ামি জি চত ক্যাঙি লে সময় সমা ফোনারি পোবা ভবিষ্যার বে মোরে মহবা চেউ নতি সুখী পরিবার মা দে ভাবই না সেবা আফাই না সংঘর্ষ আনি নি না সংসার তার প্রেমই না ক্যা খেবই সজিলো আতাম না তালে বিষয় চৌ না গলতি যে লাই মারে ই না সম্বন্ধ পেলে রেঙ্গো তাইয়াজে না কেরি ব্যস্ত তাইয়াজে থিজি লে ইউ পটক ফোন লারি যে তারা মাঝে রয়েল আঁখা থিজি সর্দি মে সায়দ না ফের দি আই হলা বদলি আই হলা থিজি মি না বদলি আব মে মে মাঝে বিনি সুখাব মই যে নিয়াও লয় আপু নিয় টিজে সা আপু বাজি ইউল বেলে ইউ রেঙ্গো তাইয়াজে দিন ঘর ঘটে সিয়াজি সাতা ঘট ঘটে সিয়াজি তারা কৃতা খেমই বিনি আফে দি মাইনা সেরে থে নাকলিও নিয়ারি মাইনা সেরবে থে নাকলিও হরেক নিয়ারে গা থে না নম্বর চমল ফোন লাল ভাবল তারা খেমই না লাল আশা অহংকার জি নি না প্রেম রে ঠোবা মাইল ত্রি দিন বে তা হো গজি আফাই দি নিয়োজি এদি তিনি বি দিনারি গজি ফোন আলাই বিশা নাগবে দিনারি ঢিলো তাল খাম চালিশ মাঝে নম্বর ডাইল লাজে থিদ ক্যা বিনি ফোন রেজে তে সেকেন্ড সময় ঘেউল আপনি যে টিজে মাঝে কেবল ছোপ মাত্রে বুঝি মারে পাঁচ লমিন ও থিদ ক্যা বিনি উত্তর খাজে নই বিনি চায় বিন আলো চাকরি শব্দ জি মহিন ও সমাবে নি না দূরে মের দি মেজি চালিশ নিজি ফ্রি বাঁচা লাজে নিউ তারা খেমে বিনি তা আখো নেয় ছলে আপনি টিবা আলা না ও চলিছু নি না সম্বন্ধ ছন ছন বলিও তিয়াজে নিজে পরিবার দিবিনে নি না সম্বন্ধ বারে বিজি সুরুরি তে প্রশ্ন খাজি পিউ তোলামু আউচ তোলামু পরিবার খাইলিমু মিল্লিম আমিলে তার নিহলো পরিবার জি নি না বিশ্বাস সম্মান দিয়ে ইমানদারি মাইমারি নিহলো পরিবার জি সাক পিঁজে নি না সম্বন্ধ অন্তিমারি ভ্যা লবাহারি থনেজে তিনি বি দিন রেবিনি নানা রেবা থেরে থে না নেটবা সুম্রম দিন ভরি কেলাবা থে রেবিনি থে না সাঁখারি মেনার তীর ফরকেবা তে রেবিনি মা গাড়ি বাড়ি থে নেটরি বাই ভ্রম খেমা খেমা নিয়ে পুরানো নিয়ে না চিঠি মে খেবলাম দে নেহল বেলি নেটো চিম ছাইলি চৌর তারে কেউ সুখামে মা তিনি দেখা নিয় খেমে সু আখাব বিমারে তামে লাইটিম কেউ জি বিবাহ সাথে না লাগি লিউ লে ধন্যবাদ মই না জীবন দে ছাব বনিমে বাই লাগি কেউ দে লে লে ধন্যবাদ দে তিন বিদিন রিং আজি ফ্রি ভাষা লম জীবনারি হরেক মরারি কেউই না ইউ খেমই না আপি সুমায় না কথা দে বালয় তিন বে কার্যক্রম চুরায় ছিম ফেরি আরকো দিনা ছাইলি ইউ কথা পইমারি কেমে মাঝারি না খাম
सु कार्यक्रम दि विषया मर्सिङती नासपालिका तीन लमजुङ्गरी मुबा हर्सिङ कम्युनिटी क्याम्प साइट जी प्रायोजन लै म केमे हर्सिङ कम्युनिटी क्याम्प साइट घुमदिवर यही विषया सुरी केमेजी मनास्लु बौद्धा डाक्टर हर्का हिमालसुली लगायत पे लेन श्रृंखलामै चोलियो म सुदक्या केमेजी दुधपोखरी समवे पदयात्रा समेत लालखामु चुख्लो राष्ट्रिय विभूति भक्ति थापा कोलमेरी खमाख्यो हो चुख्लोरी केमेजी अर्गानिक चबसेमे चलियो मो लोकल नगैसिया लोकल पा पाते पैगो पोलो सुगुदिसिया च्याउ तायो अर्गानिक चलियो मो चुख्लोरी केमे तायो थुमे बालो तैमरी पिकनिके बिने यालखामो खर्सिङ याबै लागि बोलेर जीवैना सुविधा बिने मो चुरी फ्री वाइफाई बिने मो चिसो लला तायो क्युइन व्यवस्था बिने मो सुरी परिवारमै घुम्दिबार याबै लागि बिने पारिवारिक वातावरण बिने मो।